আদি এওরেং এ কুরআন তাবাগু মিসাকুন মানা করেতে আদি এওরেং এইন দুর্বেগানেতে এখামুং এওরেন নেগিতিবে আমিল্লা নফসাম মেনুই এওরেং হালাকেন নকুরেতে।

আদিকিত তিয়াবা মিহুন দোয়া কুরানি হাম এখানে একলা গেছে দেং তিয়াবা মিহুন দোয়া কো ফিল্লেউং এদি দেন্নেবি খামেং একলা গে ইরাদা কুরব্বা ফিনামা ফিল্লাওয়ানিতে আদি তিয়াবা মিহুন শারীক কুড়া ফরাত তিয়াবা মিহুন হান্দান নত্তালানুয়ে

ফাহে তিমান রাসকালাঙ্গে আজাব এওরেন না হামেন আ হিন্দুস এওরেন খিয়ামম মাডু মলি নুই খিবেগেন বাওয়ে এহেন একমাকো এওরেন গে হিতং হারুকাশি ফাবি আদি এওরেন কোং উলুনু কান্তা এওরেন না শয়তানা জিনেতের কো দেখিয়ে

দুআকুম উড়ে ফরাত আলোকং কুরুন তিমং কলেগ ফান হম কশবর নহি কুরবি কলেগ ফান বিদালওয়াশ তিয়বামি হুঙ্গে এদুন থক তিমং কলেগ ফান থবাবে ওডে নুগনবানমে এহেম বিজ্জনম তিমং কলেগ ফান মগফরে দুনিস কং কশবরে আদি এরুন থেদু মগু লিবগেমবা মি হুঙ্গে তেরেন তিমং কলেগ ফান নুবিহে

ফাইত এদমাগ এদমাই দিবং হুরি দেখামাকুং কাম মিয়ায়তুং আঙ্গায় ফিয়ে এ দেখামাকি রাসূলায়ান ঈমান বমা একলে গফানা তাবা উমে একলে গফানা ঈমান বিয়স একলে গফান কি শরীআতু কি কান্তাত তিমা কি মাচ লাজিম কো তাবা নওয়াহা হিন্দাকু এমি হাকি মাগফরেদি গেম বা মিস্তাকুং গেতিরেন বের বেওন মি হকম গান ওয়ে সালামায়ে সলাহ লিবি ইতু রাসূলুল্লাহ ইফান ইকন কামাগিম বড়াগিন এমমে হাকন কাম তাবাওয়ে কিয়ামান গাতুম উম্মতু কি এমমে কি মাচ বানি ওয়াজিব খানে আলফায়ে ثم ان محبته صلى الله عليه وسلم دين في سلامه صلى الله عليه يترك لي غفان اللوبي وندرني فاي اكن تغتكا كوري ارم باد كورا ميهم باد كورا بي كنتك هي عملت كورا ميهم كاري اجماع هتفا هنا بي كنت مي لوبي ورين اوج فنا بي كنتم بي كنت مي ال ورين ان اي فيني وين ارام دي بي كنت مي هتو قوتكي هي فران تو قوتكي اي مي একম মরি নেতিজে মিহ কি হিতম মে বরং হেদি ফেদি বিয়স মার বেজ মিহ কে একম গে আজকাল নজি বন মিহ কি জুলমাত গে খানু গে আডি বেটি জে মিহ মে আদি এই বেসরি কামে এইন দুরবেজ মিহ কি হুই হা নবা বাইত জি জে মিহ কে দুনিয়া ই আখিরাত গে মীর কামি এই মে এইন কুলেস নসিবে নজি বন মিহ কি দে দুনিয়া গে হিতি কামা হিতা মে ইন ফুরি গম্বা মিহ কে ঈমান ইসলাম ইহসান কাম গে ফরানি কি এই মে ইকন নেতি জমিহ কি এন কমি কি ফুরানে নেতি নরকাগে তুমফে মচ বেটি বাবা মিহ কে মতিবির বিগিমবা মকাম তকাই মা বিগিমবা হাল তকাই সলিহ আমল তকন ইনসান আয়গিন দা সবারি কি এই মে এগে বার দেরজ মিহাই এমমেন এদিগেন দতুর কফা এদা মাওকে কারিয়া বেটি বাবা কমস বুরি কে ফাই মিহুন দতুর কফা এতিব দানি মিবনি সবারিয়া ইলাগে নোনমা মারওয়ান দে গুনস দেবেনে ফদ তনকরে নোনে এমিউং এতিব মতিবের বানি এফদ মায় বারকাগে নুনম জানু হেদ কুলিয়াস এরেন এফদ দরজে কেটে নুনে ফি মগ আদি সিদগিন ইন্দ মালিক মুক্তাদির মারস কেনা রস কমফুল গন্দি বনমে সালামাই সুদাজিবি ইতু রাসূলুল্লাহ ইফান লোব কুলাম গাহল বেরিং দুনিয়াই আখিরাত গে শরফাই মুলকন হোদা ফুয়ে মেনি আর হুজি মারস কেনা গে হেদ দেবিহা খলক তকুং গে কান্তত মিম্বর কুরবা কেনা গে ফুরিহম ওয়গিম বা হিকমত ফুর নিয়াত কান্দ আলুবা নিমে ইদুহ নিম মুআফা বানি সালামাই সুদাজিবি ইতুর রাসূলুল্লাহ ইফানি এমমেহা খলক তকুং করে এমমে মায় করেবি এমমে ইতুর করেবি একদা গে হাবিবা কামরাই আদি কমমে মিহকু মে বাহু রি এমিহকু লোবি কুরা মিহকা ইকুয়া কামরে আল মারু মা মান আহাব্বা মিফাদ মা দরজা এমি মানি দিবগে মিহুম কামগে এ লোবি রি না হুরি মা কামগে বড় কামায় এ তেদুরি লোবি আহলু রি না হুরি বাজ রি কামায় নিয়ামত গে বড় কামায় কমমে কাস এমি হুননি শাওকো রি কামগে গোয়েল তকান ইজাব দিগে দা মিহুনে আদি এমি হুঙ্গে মাহবুবা গে আরিহ বাসুল বেবেতো জানু হেদ কুরা মিহুম মে এমি হুং এহেদ কুরানি হিতুন রুমনে এমি হুং এ হাদিরাতুল উদুসান উদুহিফা ইদানি শাওকো রি কামায় ওয়াজিদু গে ফিয়াত কুনে কুরমুন দতুর গে মুলকাম পুনিহ মে ইগেনি ওয়াতিসে আলিবি ইরা কুনে ইয়াকুলুল মুতারজিম আফিয়া আনহু আল আল্লামাতু সাইয়িদ যাইনি দহদান গে সিয়ারাত গে মিবাব গে মিতাঙ্গা দকওয়াফা এহরা বাহাকত গে বাইবিস মি দিবেই বাহ গিনেস গিনেবে হা কুলদান কামে নিকমেতি আলা ইকবাগা নোয়া কামং ইতরাফ মা ইকওয়া কুরকুরমে আলিফা সুম্মা আদম দেনফে দন্নে লোবির কামে বুনেবে বাস আনি আরাই বাহু মুহাব্বতে বুনেবে লফজ ওয়ার গিনা গে গোতং আইদ মুরিন তাওরিফ কুরবা আঙ্গাতে কিতামে গিনা গোত তাওরিফ কুরবিয়াস এই ইকম কে এবে কালি গে যাওকু হুরি মিমবরাকুন তাওরিফ কুরবানি তায়ে এতিরিম বাইক গত মিতাঙ্গা নঙ্গন হুসিমে বাল বাউহুম ওয়াকাল ওয়াকাল একে লোবিরি কামি লোবিরিয়া হাজির গাইয়াই নিতাঙ্গা এনিহায়াই এগ বেগিন হুরমে দে লোবিরি কামি তিমা কিবাগা হুরি হুরিহা সিফে নেতালাফা এ লোবিরিয়া গে সিফতক তিমা এমরি গতমে থিনে লোবিরি কামি তিমা কিবাং বেবে গিনা হেওকান্ত মাদুকম গা দুশমাই লোবিরিয়া গে কিবাং হুরি মাদু হেওকম বেস গিনকম গা দুশমে আতরে লোবিয়রি কামি তিমাগি কিমায় বেবে মাদু কুক গিনকম গা দেখিফা গিনা বেগিমবা কিয়মং গাসুং মাদুকম গা দুসমে ফাহে লোবিয়রি কামি আবদাই আবদগা মাহবুবা গে কিয়মন তিরিকম মতি গা দেমি হুরমাই কিতমে কুলা হিন্দু কুলা কোয়েস খিলাফিন নয় হুরমে হাই লোবিয়রি কামি ইবাগে বনি ফুরানিয়াই হাসিগন মাহবুবায়ং হিবায়ং দিগিং ইবাগে এভিস আমিল লেখামে নেতি হুরমে হাতে লোবিয়রি কামি ইবাগে হিতুম মাহবুবা নুং হা তকিচিং হা মুলিন ফুহি জমে আসে লোবির কামি মাহবুবা নুন এহেন কমে কিবে কং ইবাগ হিতাই লো

0: మీ దీనుగాడు. అరబి బహుగా బస్మలాగి మానేకి బిస్మిల్లాహిర్ రహ్మానిర్ రహీమ్ మిహెన్ కియుం హమ ఎగత హస్బునల్లాహు వ నిఅమల్ వకీల్ మిహెన్ కియుమ హస్బలా మి లఫ్స్ బేనం కురవే అది లా హౌల వ లా కువ్వత ఇల్లా బిల్లాహ్ మిహెన్ కియుమ హౌకలా మి లఫ్స్ బేనం కురవే మిఫదాన్ అరబి బహుగా బేనం కురవే ఇత బావరు లఫ్స్ తం హురే ইসলাম দিনুগা কমে হেউকমে কুরম ফেশমো কুরিং বিসমি কিউমকি মুস্তাহাব ওয়েগেন ওয়া কামে কামুগা ইবনু কাসির গে তাফসির গা বায়ান কুরবাফে বিসমি গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে তিন ইসমু ফুলো হিমেনি গেম বে এই আল্লাহ আর রহমান আর রহিম মি তিন ইসমু ফুলো এমে ফুরতামা ইসমু ফুলাকি আল্লাহ মি নাম ফুলগে আসলাকি ইলাহ এই আলম থাকুগে বেরি রব্ব খাসে বেগেম বানামে এ ইলাহ ফিয়াওয়া এহেন এভেস ফারাতাকা এনাম বেনুন কুরুম হুদ্দ বেগেন নুয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়াইদালওয়ানি আল্লাহুই এ ফারাতাকান আলুকান কুরুম হুরিহা খালগু থাকুঙ্গে মাচ্চা ওয়াজিব বেগেম বা ইলাহ ওয়ান্তারাস খালাঙ্গে কামুগা দেবনা ইসমুফুলকি আর রহমান মিবেস আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া খাস বেগিম ওয়া ইসমু ফুলে মি ইসমু ফুলা কিবেস আল খালিক আর রাজিক মি ফাদা ইসমু ফুলা তাফাদান আল্লাহু ফিয়া এহিং ইবেস ফারাত কান নিসবেক কো বেনুন নুকুরেমেনে ইসমু ফুলে আর রহমান কি এমহা মখলুগুন গে মচ্চা এ ফারাত গে রহমে তানাওস বেগিম ওয়া ফারায় এই হামা একানি আল্লাহু আযজা ওয়া জাল তিমনা ইসমুফুলকি আর রহিম মি ইবেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইসমুফুলে মি ইসমুফুলো নিসবেবানি এ ইলাহ ইরাদা কুরবা আলাকাল্লাহ রহমাতা এই মুমিনুন আখিরাত দুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভা খাস রহমাতে কিরিতে কুরআনুগা সূরাতুল আনকাবুত গে 21 ওয়ান আয়াতুগা মায়ান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি ಏಕಲಾಂಗೆ ಇರಾದ ಕುರವ್ವ ಅಳಕ ಅದಾಬು ದೆವ್ವತೆ ಅದಿ ಏಕಲಾಂಗೆ ಇರಾದ ಕುರವ್ವ ಅಳಕ ರಹ್ಮ ಇಲ್ಲವತೆ ಅದಿ ತೆಬಾಮೀಹುಂ ಕಿಯಾಮ ದ್ವಹುಂ ಎಂಬುರಿ ದಾಹುಷಿ ಏಕಲಾಂಗೆ ಹದರತಶೆ ಮೀಗೆ ಇತರುಂ ಸೂರತುಲ್ ಅಹ್ಜಾಬ್ಗ ಮ್ಯಾಂಗ್ ಅಲ್ಲಾಹ್ ಅಂಗವಾ ಫವನಿ ಅದಿ ಮುಮಿನುನ್ನ ರಹೀಂ ವಂತ ಕಲಕು ಕಮುಗ ಏಕಲಾಂಗೆ ಒಡಿಗೆಂಬೆ আর রহিম মি নামফুলো আল্লাহ ফিয়া এহেম ফারায়াতাকে বেস নিসপেক করবে এগতুং মেয়া নবিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা কুরাবামুন কিরিত কুরআনুগে তাওবা সূরাতুগে সাতেক আশাবিস ওয়ান আয়াতুগা মেয়া আল্লাহ ওয়াহী কুরাবা ফাওয়ানি মুমিনুন্না নুহানু ওগাভেরি রাহম হরিবে কালিকে আর রহমান আদি আর রহিম মি দেনামফুলো বেস নেগিফাওয়ানি রহমাতুং এহেনমস আর রহমান মি নামফুলু আর রহিম আবরে রহমতুগে গতুম মা তানাওসবেগেমবে বিসমিল্লাহ মিগে লফজি মানে কি আল্লাহুগে ইসমুফুলনে মিগে মুরাদ কি আল্লাহুগে ইসমুফুলুন আহরেম ফাশামে এহেনমস মি বাওয়ানি ফরুইফা ইলমুরিম বিদালওয়া গতুগা বিসমিল্লাহগে বায়কি বাউল ইস্তিআনা আল ইস্তিআনায়কি এহিয়া ওয়াগগং ইদুম এই সূরাতুল ফাতিহা গা কিয়া ফাদান আলামিন আলুকং কুরানি ইবারাস কালাঙ্গে শে আদি আলামিন ওয়াগি এদেনিবেস ইবারাস কালাঙ্গে হাদরাতুন নে এহেন কামুন বিসমিল্লাহ গে মানেকি আল্লাহু গে ইসমু ফুলু গে বারাকাতুন ওয়াগি এদিগিন ফাশামে কিরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে কালাম ফুলু গা কিরিত কুরআনু গে সূরাত ফাট্টাওয়া ফাওয়ানি বিসমিন আদি মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সিটি ফুলতবেস ফটওয়া ফাওয়ানি বিসমিন আল ইমাম বুখারী রিওয়া কুরাওয়া ফাগতুন রোমানুন গে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনু বি সিটি ফুল ফটওয়া ফাওয়ানি বিসমিন ರೋಮನುಗೆ ವೆರಿಯಾ ಹಿರಕುಲ್ಲ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಫನು ವಿ ಸಿಟಿ ಫುಲ್ ಫಟ್ಟವಾ ಫವನಿ ಬಿಸ್ಮಿನುಂ ಕಮುಗ ಎಹೆಂ ಕಮುಂ ಕಿಯೌಮಾ ಲಿಯುಂತ ಬಿಸ್ಮಿನ್ ಫೆಶುಮಕಿ ಅಲ್ಲಾಹು ಆಯ್ಕಲಾಂಗೆ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂಗೆ ಸುನ್ನತತ್ತ ಬಾವುಂಗೆ ತೆರೆಯಂ ಕಿಮೆನೇ ಕಮೆ ಎಹೆಂ ಕಮುಂ ಜುಮ್ಲ ಗೊತ್ತಿಗ್ಗ ಬಿಸ್ಮಿನುಗೆ ತಫ್ಸೀರಿ ಮಾನಯಕಿ ಅಹರೆಂ ಮಿಕಂ ಮಿ ಫಶನಿ ಮಿ ದುನಿಯೇಗ ಹುರಿಹಾ ಖಲ್ಗುತಕುಂ ಶಾಮಿಲ್ವಾಗುತುಗ ರಹ್ಮೆ ತನವಸ್ವಿಗಿಂವ ಅದಿ ಮುಮಿನುನ್ನ ಖಾಸ ಗೊತ್ತಿಗ್ಗ ಕಿಯಾಮೆ ದ್ವಹುಂ ರಹ್ಮೆ ವಾಸಿಲ್ ಕೊದ್ದೆವ್ವ ಹುರಿಹಾ ಖಲ್ಗುತಕುಂಗೆ ಮಚ್ಚ ಎ ಫರಾತಕಂ ಅಳುಕಂ ಕುರುಂ ವಾಜಿಬ್ವೆಗಿಂವ ಇಲಾಹುವಂತ ಅಲ್ಲಾಹುಗೆ ಇಸ್ಮಫುಳುಗೆ ಬರಕಾತುಂ ಎಹಿಯಾ ಮದದ ವ್ಯಾಗಂ ಎದಿಗೆನ್ನೆ
1: ಮಿಹಾರು ಕಡಿಂಗ್ ಹೆಂದನು ತಿಹೇ ಚಹಿ ಮೀ ದೀನು ಕ್ಯಾಡು

আদিকিয়েত তিয়াবা মিহুন দোয়া কুরানি হাম এখানে একলা গেছে দেন তিয়াবা মিহুন দোয়া কো ফিল এবং এদি দেন নেবি খামেন একলা গে ইরাদা কুরব্বা ফিনামা ফিল্লাওয়ানিতে আদি তিয়াবা মিহুন শারিক কুড়া ফরাত তিয়াবা মিহুন হান্দান নাত্তালানুয়ে

ফাহে তিমান রাসকালাঙ্গে আজাব এউরেন না হামেং আ হিন্দুয়েস এউরেন খিয়ামাম মাডুমলি নুই খিবেগেন বাওয়ে এহেন একমাকো এউরেঙ্গে হিত্তং হারুকাশে ফাবি আদি এউরেন কংগুলুনু কান্তা এউরেন না শয়তানা জিনেতের কো দেখিয়ে

এ হরিহা কামাকি তিমান রাসকালাগে হাজরতুঙ্গে হজ্জত কে এ হজ্জত তিমান রাসকালাগে ইব্রাহিম গে ফান দেবী এ কলে গে ফানুগে কৌম গে মি হুন্ন হুসেড়ু মশে তিমান রাসকালাগে ইরাদ কুরব্বা ভয়কু দরজ মথবেরি কুরবমে হাম আকাশবরুম কলে গে ফানুগে বেরি রাসকালাঙ্গে হাকিম ওন্ত মোলদ্দিন ওড়িগম্বা রাসকালাঙ্গে।

0: খালুঙ্গে খা বাফা খালুন নাই, এবে খালুঙ্গে দারি ফাঁস খোলত খাই, এবে খালুঙ্গে ইখওয়ানুঙ্গে তেরেম বায়কা তেদ মগু দেখে বিমে আদি তিমন রস খালাঙ্গে, এবে খালু খেয়ার খুরব্বা, এবে খালুন না সিদা বেগম্বা তেদ মগম মগু দেখে বিমে
1: কীরত কুরআন কি দিবে তরজমায়ন দেম মি গেনস্তিনি সূরাতুল আনআম 21 মান আয়াতুম ফশায়গিন এ সূরাতুগে আড্ডিহা হাইবান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দিফা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ।

0: ইসলামী ফিকহ
1: ফুরিয়া মুসলিমে গতুগা দেমহুরম টাকা সাফতাহর কমকি আলগন্ড মে কমমে মুসলিম কুস কুরন জেহে কমে সাফতাহর কম গুলিফাওয়ানি বাইতক সালাম বুমা তিমাগে আবুরা ইজ্জা হিফেটুমা মিকং কম তিবেফুল সামাল কম দেমওয়ান কম উম্মিদ কুরা
2: আল অসল নত হিনাগতমুগে মানেকে মুড়ি হাসিগণুগা ফেং জাসা দোইলুম কিরিত কুরআনুগা মায়ং আল্লাহ ওয়াহী কুরাবা ফাওয়া বাসফুলেকে মানা গাবে আদি জুনুব ওয়েরিং কামগা আতিয়া বামি হুম ভেজ্জিনামা ফাহে তিয়া বামি হুম তোহিরুয়ে গন্নাশে এহিং আয়তে কাঙ্গওয়া ফাওয়া বাসফুলুকে মানা গাবে আদি হায়লামেদু কালেগে ফানা এওরিং সওয়াল কুরতে কালেগফান বিদাড়ওয়াশে এই উন্দগু লিবেনিবি কামেকে ফহে হায়লুগ দুসরগাতিয়া ব্যামি হুম আংহেনুনা দুরহেলিওয়াশে এবহি জিমাউনুওয়াশে আদে কম্বলুং হিনা পোহির ভেজ্জো মতান্তে তিয়া ব্যামি হুম একম্বলুনা গ্যানুওয়াশে ফহে একম্বলুং হিনা পোহির ভেজ্জনামা আল্লাহ তিয়া ব্যামি হুননা আমর কুরাব্বা ফাওয়া ফাদান একম্বলুং গাতা তিয়া ব্যামি হুম দাশে এবহি জিমাউউং হুদ্দাই হামা কাশওয়ারুং গিনগিনায়ন তাওবা ওয়ামি হুনদেকে আল্লাহ লোবি ওডিগেম বে আদি তোহির ওয়ামি হুনদেকেস একলাগে লোবি ওডিগেম বে হিনাগতমা বেহেগতুং এতাব্যাতকে বে এগে তিরেগা হিনে ওয়াজিব ওয়াকান্ত ফুরতমাই শাহওয়েত্রিকমায়কু মসজিদ বেরুং এই নিদিগা নওতা হেলা হুরগেন কামবি নমস মিকম গাফিরহেনুনা আংহেনুং একগতিকা শামিল বে শাহওয়েত্রি কামকানুলা মসজিদ বেরুং মিসাল কব্বাইয়েগে সাবাবুং নওতা ফিনিগাদবুং ফদ কামকা হুরে এদুমরি কামকানুলা মসজিদ বেরুমকুং হিনাগনাকা নুজেনে ইহতিলামবুং ইহতিলামবু মফহু মসজিদ বেরু নুবিনামা এমিহকু হিনাগনাকা নুজেনে ইবনুল মুনজির উদাড়ে ফাবে ইলমু ওয়ারিয়াহু কামগা তিমন্নায়ং এঙ্গিবডাগেম বা এমমে বেকলুং মিকমগে মচ্চং ইজমাওবে ইব্বাস ওয়েডাগেন নাবাই নিদিং হেলেবেরু হেদুমগা তেক্কমেন ইহসাসবু মিহকু নিদিং হেলেবেরু এনাগে হেদুমগা তেক্কমেন ইহসাস বিনামা আদি নিদিগা এদুম ফুদি ইহতিলাম বিকং হান্দায় নেন্নমস এহুরি তেক্কমকি মাজিয় কামগা ইয়াগিন ওয়ানমা এমিহকু হিনাগন্নন জেহেনে এহনি এই এনা হান্দায়ন্নে নমস ইহতিলাম বিগিন বেরুবি মাজিয় কামগা উমকি এমমে ইয়াগিন গোই তিমাগ হেদুমগা মাজ্য হেকি ফাহরু এই কংগিরাকু হেকুনু ইচ্ছিকান নেঙ্গুনু নামা আদি এ হেদুমকায়কু নামাদু কুফফাওয়া নামা এম্মে ফাহুং এনা নিদা হেল্ল হিসাবুং ফেশগেন কুফফাওয়া হরিহা নামাদে হিনাগতমা ফাহু আলুং নামাদু কুরঞ্চ হেনে নামেস এই এম্মে ফাহুং এনা হিনাগতমুগে কুরিং উঙ্গুলিফাওয়া ইচ্ছিকান কাশাবরু ভেজ্জিনামা হিনাগন্নাকা আদি কুফফাওয়া নামাদু আলুং কুরাকা ভিসনুচ হেনে মুসলিমক মরুবেজ্জনম এনা হিনবঞ্চ হেনেকম ইলমুবরিং ইজমা ওয়েলব্বা কাফিরকু ইসলাম বুমুং এনা হিনা তোহিরওয়াঞ্চহে এই একলেগ ফানং আল্লাহ রসুল্লবে আবু হুরায়রাতগ ফানু গারিহুং রিওয়াবেগিন বা হাদিসকুং সাবিত ওয়াকামে আল্লাহ রসুল্লবে আবু হুরায়রাতগ ফানু গারিহুং রিওয়াবেগিন বা হাদিস বাসফুরকে মানা গাবে আবু হুরায়রাতগ ফানু বিদাড়বিয়ে হাম কশবরুং সুমা মতু হানফি হাইয়ার কো গেঙ্গেনেবুনে ফাহে মান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাগে গাতুং ওয়াডা গন্নাওয়ে আদি হাদিস কুরেবি সুমামা তিবা দেখেনি কিহিনাকুং হেইয়ে ফাহে এনা দন্নাওয়ে কালেগে ফান আলুগনু কাতুল কুরেব্যা ফিনামা হাম কশবরুং এ কাতুল কুরেবুনি ফিসারি বার হুরি মিহোকং দেন ওয়াডা গন্নাওয়ে আদি কালেগ ফান আলুগন্ডং ও গাভেরি কুং হিত্তেব্যা ফিনামা কালেগ ফান কামে হিত্তেবি শুকুর ভেরিবান দন্ন মিহকক্কং ফেন ওয়েডাগন্নাওয়া হুট্টে আদি কালেগ ফান মুদা বেনু ফুলনামা কালেগ ফান এদি ওয়েডাগন্নাওয়া এচ্চে কালেগ ফান লিপি ওয়েডাগন্নাওয়া হুট্টে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ সাহাবুং এদি ওয়েডাগন্নাওয়ানি ফিদিয়া হিপ্পেউ মফহু এনা দুকুল্লেবু মশে এহেম বে বেকলুং বিদাড়বেয়ে মিনা কাতুল কগেন লিবেনি কং এচ্চেন হেয়ে ফাহে এগে ফাহুং এ দুহাকো মা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাগে গাতা ওয়াডাগতে ফাহে এনা ইসলাম বিয়ে ಫಹೆ ಹಿಂದು ಏನಾಗೆ ಕಸ್ತಳುತ ಮೊಹಾ ಲವ್ವ ದೂಕೊಲ್ಲೆವ್ವಿಯೇ ಅದಿ ಅಬು ತೊಲ್ಹಾಗೆ ಬಗೀಚಾಯನ್ ಏನ ಫುಣುವ್ವಿಯೇ ಅದಿ ಏನಾ ಇತಾಂಗ ಹಿನಾಗತುಮಂಗ್ ಅಮರು ಕುರೆವ್ವಿಯೇ ಫಹೆ ಏನಾ ಹಿನಾಗನಿಗೆನ್ ದಿರಕೊಯ್ ನಮಾದೆ ಕುರೆವ್ವಿಯೇ ಫಹೆ ಮ್ಯಾನ್ ನಬಿಯ್ಯಾ ಸಲಲ್ಲಾಹ್ ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹದೀಸ್ ಕುರೆವ್ವಿಯೇ ಹಮ ಕಶವರುಂ ತ್ಯಬ್ಯಾ ಮೀಹುಂಗೆ ಅಖಾ ಏನಾಗೆ ಇಸ್ತಾಂ ಕಂ ಫುರಿ ಹಮ ಕೊಫ್ವಿಯೇ
1: ಇಸ್ಲಾಮಿ ಫಿಗೋ ಅಣ್ಣ ಹಫ್ತಾ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗ ಬದಲಾಣಿ ಜುನುಬುರಿಯಾಗ ಮಚ್ಚ ಹಾರಾಮ ವಾಕಂತತ್ತಕ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಅಗುರಿ ಮೌಲೂಮಾತಕ್ಕೆ ಲಿಮುಡು ಕಾಮುಗ ಮೀದುಗ ಅಳಗೊಂಡು ಮಿ ಹಫ್ತಾ ವಾಕಿ ವೇಲಾಣ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಉಫತ್ತಾ ಮಿಹು ಶೈಳಿ ಅಳಗೊಂಡು ಸೀಮಾ
0: ನುವತಿ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ದೀನುಗೆ ಆಡು ದೀನುಗೆ ಆಡು

আর্গুন মেং কমে মুসলিম কমে কবুল করেন জেহে আকীদা কি আর্গুন মেং গে কিয়ামান তেরিকান আদা করুন এমমে হাগ্গু কাম বড়ু এগে মা ফরাদ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং কিয়ামান তেরিকান গেঙ্গুলেন ভি গতু গে মিঙ্গণুতা দীনু গ মিহা ফসে হ্যাং আর্গুন মেনা বায়ান করা ওয়া ফারু মে কামুগা আর্গুন মেন ফারুয়া কোড কো গেন ওয়ানে মুসলিম গে আকীদা গ কিয়ামান তেরিকান আদা করুম গা আল্লাহ রাসূল আয়েশা তিমা গে আমর ভেরিন না কিয়ামান তেরিকান আদা করুমা আঙ্গাওয়া ফে দুনেভি গোতম বালারো কানুন তাকা কাভাতন হেদিফানি রাইতুঙ্গে ফাসে হেকা এহেন কামং এগতুগে মাতিন হেদিফওয়া কানুন তাকা কাভাতকা কিয়ামান তেরিকান আদা করমাকি দেনি গোতম বেস এনাগে মাচা ওয়াজিব কামে কাম গনুনি নোয়ানে আল্লাহ কিয়ামান তেরিকান আদা করমাকি কিয়ামান তেরিকামে গহিমেনে এমমে মাতি দরজা এগতুং আলুকামগে গতুগা আলগুনমেন কুরা হরিহা কামাকি আলগুনমেন হেতে ফরাতা কিয়ামান তেরিবুমগে গতুং আলগুনমেন কুরা কান্তা আদে মি কামগ দে মিহুরুমাকি আলগুনমেন সওয়াবা ধর্ম বেস্তি বেনিবি কান্তত মিসাল কা নামাজ কুরারো ইমামগে ফাহাতু গা নামাজ কুরারো এ ইমামগে তাকবীর তাকা হারাকাত তাকা কিয়ামান তরি কামায় কো মামুন তাবাবে মামবা ফেনা আমুর বেরিং গে আমুর কিয়ামান তরি গুমাকি বেস আলগুনমেন ফারুয়া কোড কোলাফ দু কো গে মানে কামেনু আল্লাহান উরদু মাকানু আ কম মে কামেগা এ মিহে গে আমুর কিয়ামান তরি কাং আদা কুরন জেহেনে মি কামুগা ওয়াকি ওমুরাকা ওয়াকি জিনসাকা আদি ওয়াকি নাসলাকা তাফাতেন ওয়েকে নোয়ানে শরতাকি এইতি মাগে মাচ্চা আমর বেরিয়েকে গতুগা হুরুম ম্যাম বফ্যাঙ্গা আমর নুকি মন্তরি বুমাকি বড়তি ফাফতোগে তিরেগে হিমিনিগেম ওয়াকামে কামগা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করা ওয়াফে আদি এ গতুগা মারুয়েগেন দামিহায়া নরক হাগুয়েগেম ওয়াকামা সুয়রুগে হারাম লেগেম ওয়াকাম বায়ান করা ওয়াফে রিপোর্ট লিউবি আশেখ আহমদ মামুন।

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাতা কুরমতি ভি হিন্দু দবেত খন আখতনে হিতুগে হামজে হুমা এমে রাঙ্গল ফরওয়ায়া কি দোহা সূরা কিয়েবু এ সূরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গন্নন জে হে ইতুমার এমে রাঙ্গল বায়ান কুতে সূরাতে দোহা সূরা বাবা দেবনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ওয়াহিয়ে হিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বাবা নুদাব্বাতা দুয়াস কান্ডাক মেদুকেনুমা ফাহু এহেন কামু কিরিত নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হিফলু কুরেফুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা মেদু নুরহিবে বডি গেন্নেবি কামা নবিজে গে গতুকা একলে ফানু বেনু ফুলু বে বডি গে নুয়নি কামা মি হুরিহা বিষ্ণুমে একলে ফানুগে বুদ্ধি বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহিবা বালাবা বাস ওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান্ত রহিম মান্ত আল্লাহ গে ইসমু হুন ফাশাগনমে ওয়া যুহা দুয়ালুগে কুরি কোলো কান্দেপমে কম্বড়ুয়ে মায়ুস বেফা মিহি কারিগা আলগুনমে এমবে ফুরতমে ইসপুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে তুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে যে হুঁ নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহি কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়া হিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুস ফা মিহুংগে আনে মাসালে কি রেগানুগে ইত দামে বান্দিং হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগানু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললু ফিয়ে জাহাদু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু দব্বা ফামানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আলগুন মেংগে হিতরেগা উফেদিফাওয়া খম্বড়ুমা হাস খং নাত্তাদা ফাদা আরাম লিব্বাদে বগুতকে গতুগা আদি হামে হিমমে মিকিং আলগুন মেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকং কিতাম্মে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকম ফাহু আমাং আলি ফাতিহাক আলি বিলেনেকং এহেঙ্কাউ মি হেগে কিতাম্মে মায়ুস কামা কম্বড়ুমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস এ কামাক বেস নিমুমেন গাস এনে উফাভেরি কামাক আলি বিলিগেন দানেকম এ ফাহু দেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি মা ওয়াদ্দাআক রাব্বুকা ওয়া মা ক্বালা আদি কালেগ ফানুগো এরি রাব্বু কালেগ ফানু দুখুশে নুলাব্বতে আদি কালেগ ফান নুরহুম বে বডিগে বেস নুগন্নমতে হাম মি বিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবামে দু নুরহুম বে বডি নুগন্নবা এ ইলাহু তিবায়া লোবি বে বডি গন্নবা এ ইলাহু কুরমতি কুরব্বা কুম্মি কামেগে ফাহতু গাবেস এতা হিকমত তাকেবে মিকান ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আদি খালেগ ফানাটকা দুনিয়া বুরে আখির হেউকম বড়ুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকান হুরে খালেগ ফানুগে বেরি ইলাহু খালেগ ফানা দেফানিকেন কাশাবরে দেন খালেগ ফানু রুহি ওয়াডা গন্নমানতে কীত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কামগে আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুলালাগেন আলগুন মেন এমমেন বেস সুয়রুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কীত নবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবি একলে ফানুগে উম্মতুগে আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুলালাগেন সুয়রুকেগে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেস বেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরিকম বর গভা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উদগোলা হাস কমা খম্বড়ুমা এ হুরিহা কমে ফিলা গোস উফলা আরাম লিবে মতিবেরিকম বা সুরতক থিবা বদ্দওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে খারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনওয়ানে ওয়াহক দক মি ওয়াহক তনওয়ানে তো می واحکت قبول کروینه سبب تکی انکا ویس اللہ سبحانه و تعالی وحی کرب بافا می ونی علم یجد کا یتیما فا آوا وحی کلیگ فانو یتیما کم کا ونی کو اے الہو کلیگ فانو دیکھے ونی کے نوے ہی جم دن اے الہو کلیگ فانا ہیا وحی کن دیوے بیے اے افہ دن اللہ سبحانه و تعالی وحی کرب ونی وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ادي کلیگ فانو حرام وی وڈا گن ونی کو اے الہو کلیگ فانو دیکھ وڈ گن نوے ہی جے دین اے الہو کلیگ فانا ما گو دیکھ کے وی اڑگن میں غافل وی فام ایتی وی کون کما کا تو اڑگن میں نماز نو کر وی کن انگے اینو وستینو گے تکم کا فروا کڑ کر وی کن انگے ادي اسلام دینو گے کن کم وے سم رنگل کن نینگے ehin namaves Allah subhanahu wa ta'ala algun minna hidayat dakkawa tedumaka magu dekkevi e fonden Allah subhanahu wa ta'ala wahiku rabbani wa wajadaka a'ilan fa akhna adi fagira kamuga kaleg fan wati e ilahu kaleg fan deki odigate den e ilahu kaleg fan musandi purevi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko debani e ilahu ge wahi basfurta te dukum ga wane ka ma yusufa mihaka emme rangalu wane gotaki Allah subhanahu wa ta'ala ge wahi basfurta te dukum ga wane kama bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilaf e bodige nuwane ka den e ilahu wahi kurabi basful ga wane algon minna bure ma durkawa yatimun ge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nashe kaleg fanu yatimu kujja nikamati kon nu labashe wa amma saila fala tanhar adi kamaka ge di anna miha kaleg fanu adula na hatta washe furatama he yatime devana salan jaha mihe handa kurava yatimu badane miha kon hunnan algon men ge aila algon bel hetum ka temitive algun me vannane getoru e bahuri sadan jaha miha gatuka khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini bandu ha kamati ga algun men tereng eves miha ko bandu ha kamati nidan jeheto enkamu allah subhanahu wa ta'ala wahiku rabbani algun men nabure nikamati inna alaluma emi hun adetire ga visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna libifawa e hitamata fida ke diuma hibar ka vegen dane kame adi hame himme e fada mismi hunan e hitirkam foru ko dinuma ki vesei algun menge e hitan hame je hun libi e ufa veri kan libi gen dane kame hame je hun libi gen dane kame ka mi suratuga emme fahukamak Allah subhanahu wa ta'ala bhayan kurabba fawani e ilaha kuttam evene goy emme ilahu wahi kurabbani وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ادي دناش کلیگ فانو گے ویری الہ دیو نیمت کے واہ کا ان فہ کلیگ فانو واہ گ دکا اول واش الگون من گے لودو گے فینو ما شکر ویری وان جے الگون من گے ات کو مس کے کر وے تی شکر ویری وان جے اللہ سبحانہ و تعالی الگون من نہ روہی وڈی گے نوا نما الگون من دنیا کا می دفوا فاتی بھی کی وگین تو سواد کو لن جے می وگوتو میتا می موضوع مات حصہ کرما الگون مننا میتی بیوینی کی ویتو سوال کو دبا وسنا فکر کروا اف بس کما کا ما جوس وی گوی کوس وا نما توھا سورے کیوا ایکے مانیا می ترنگلا وسنا فکر کروا تیبا گے ہیتا مت کا ما جوس کم فیلا گوس تیبا یا ہن ہم جے ہما اوفا ویری کان لبی گن دانے انشاء اللہ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم
1: رسول بيكلنا نبي بيكلون سيرتكي ارشادا نصيحتك دمري
2: ادمرغي الين هو دي تجربايكي حياتك راستا فاسيا گنگستين آرو كاتيه
3: اي آرو كاتي گيهين مادم يا كوشار كوراتكچكي هيو حلال تكچن هدمو
4: ಅಂಗಾರದು ಅಕ್ಕಡ್ತಿರಿ ಹುಂ ಅದೇ ಬುಧದು ತಿಹಕಡ್ತಿರಿ ಹುಂ
2: ಹಮೈಕಣಿ ನುವದಿಹ ಮೆಗಹರ್ಟ್ಸ್ ದೀನುಗೆ ಅಡು
4: ಕಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಕಡಿತೀರಿ ಸಿಮ್ನೆಟ್ಟು ಮೀ ದೀನುಗೆ ಅಡು

এওরিং গরাকু কুরাব্বা ফা হুশিমে ফাহে এহিন্দু এওরিন্নং এহিওয়ানে ফরাতে নুয়ে আদি সালামে কুরাব্বানে বয়কু কামুগা এওরিন নুমেবেমে ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন তিমান রাসকালাঙ্গে হাদরাতুং আ রহমাতেগে গতুগাইয়াই কান্ডালু ওয়াফাওয়া মুদ্দতাকা জেহেন্দেং দেব্বা দুনিয়েগে ওয়গুতি উফালেগে গতুগা মেনুবিয়ে

ইনসান এ জিন্নি নাই ইনসি নেভ ফাহে তিয়া দেবা মিহুং দগুক ইনকার কুরণি তিয়া দেবা মিহুংগে ভেরি রসকলাঙ্গে নিয়মত কুগে তেরেং কং কং নিয়মত কং হেয়ে

0: মক্কায় শাম করে কুরা যত্র কি ইম্মত হোগি দতুরে সাহরা গে রেত হোগি তেরে রেগা অদিউডু মতি উজালা বিগিম্বা সাফ রেগা ইউসুফ গে ফান হুয়া ফিম ফুলে চনে বডাগে এ হুয়া ফিম ফুলু এ দুহ গে হিন্দুন বাপ্পা ফুল দিল্লে লোবিওয়া বাপ্পা আলু গন্ডা হুয়া ফেনে ফেনিজে এই গার তারিয়া ইরাই হন্দু আলু গন্ডা ইহতিরাম কো সাইদা কুরানি কো এ হিন্দু ইয়াকুব গে ফান উইদালু লোবিওয়া দারিফুলা দারিফুলা তিয়া ফেনু হুয়া ফেন দারিফুলু গে বেব না কিয়ানু দে এহনি দারিফুলু গে বেব দারিফুলা দেকুলা রে মে রাফান হাম কশর শায়তানা কি ইনসানা খান্ডল গিম্বা দুশমনে দারিফুলগে বের রসকলাঙ্গ দারিফুল ইখতিয়ার কুরব্বা মা কুরব্বান আদি হুবাফিন তাবীর কুরাম উগন্না দিব্বান আদি কলাগ নিয়ামত দারিফুল শা ইয়াকুব গ আল নফরহ মকু দিব্বান দারিফুলগ দেবাপ্পা কো কম গাওয়া ইসমাঈল গ ফান শা ইসহাক গ ফান মি গ কুরিন নিয়ামত তফরহ মকু দিব্বাদাই হাম কশরুন দারিফুলগে বের রসকলাঙ্গি মুলত দিন ওডগেম্বা হিকমে বন্ত রসকলাঙ্গ
1: সামান্ত বদলুয়ামুং গোস ইসমাঈল গে ফান গে দর্শী দরিকলুন নাবিতুয়ে সুন্নেবি দুয়াসফুলু এফা ইসমাঈল গে ফান আওহারু মাফহু গেফুলু গে মাসাক্কে পলা হাওয়ালে ওয়াডাগতি নাবিত আমালিগুং গে রাসকে ফান সামেদা বিন কাতরা মক্কা ইয়াং আস জুলি বেরিকমা আয়ক বদল করে